0: তলিয়ে নিমে সগোরা হয়, অপরাধী দুনা নিবে জোয়ান তা মের গাহে, শীষ নিমাইয়া ক্যা থি হ্যায়, জারি দে কসুদে যাহে মহলা পহলা।
1: পাঠ পুস্তক।